0: ভজনকো জানো সাই রামস অধীনাকো রাক্ষকারা মায়ালাই এ ভগবান
1: নমস্কার, লোক সাংগীতিক অভিবাদন কো বলনু ভোকা বাটা? আরতি মগর খোটাং বাটা। রেডিও আফনে এফএম বাটা আমিলাই শুনদে হুনছা।